আকাশ পাতে শতত সমীর সঞ্চারবান শতত সমীর সঞ্চারবান শতত সমীর সঞ্চারবান জলধার পটল সংযোগে শতত সমীর

zwarte panka, rode bedbal, panka putie ashtaganda, shel putie dhar, ana putie dui kara, bujha, bujha shushil, ganda putie dhari aloive, ashtatil, ashtatil. কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত কড়া প্রতি যত লঙ্কা হইবে শুভঙ্ক ভনে গন্ডা প্রতি ধরিয়া লইবে অসাতিল মন কর শিশু কর শিশু আনন্দিত মনে তিল শুভঙ্কর ভনে যত মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে অষ্টতি মন প্রতি যত মন প্রতি যত দঙ্কা হইবে তার।